ধন তুবিডাউ তেহেনি মিনি ক শালদা ইবদা তেনা হেনেন আমসে হো হদি দানে আদে তুনা উম্বা তুনা না তু তেদনে ওন উধাই হি দাব এহেনো দিওয়াতি ভি দাব গাল মিন্দায়নো ওন উধাই মিং ক দুকান দন্নে হে আরে আন শাদ গিক সিন হে আরে ওয়েত আরিদ গিক সিন হে আরে আন ওয়ে না দল্লি হে ইত্তেনা তে এদলিবনে তুয়া হো এ আইওয়া উম্বারে তুমামাল ইফতিক দামতিনি উম্বতিও হাদি দানেয়াত হেনিন নিসারি ও তুক না তুন দাই না নিসারি ওকনা আউরে দা ইব্বা দা ইন্যা দোকনা লাভ দা ইব্বা দা ইন্যা দোকনা বে তুনা তি দা এন হেনিন উম্বতিও হাদিদ নিনেয়াত ও তক আউয়াল উন ও তক দল্লিব তক এক এক রাবে দল্লিবে ক উম্বরু উন রাবে দল্লিবে গুদান হো আর রি ও নান হো আর রি ও তিন্দিয়ে ক ও তোনা বরুক দিলিব তিন্দিও দাই না দল্লিবা শাবুব না দল্লিবা তোন শিবিপ্তি দায় তিকতিয়ক দায় দুলুব দল্লিবায়া উধারে এনোকো মিড্ডা কর্রিফায়া ফায়দে কর্রিফা এ তানে না তিন্দিয়ায়া এদায় তিন্দিয়ায়া আরে তোন তোকন দিলব হা হা এয়া গিকসা তিন্দিও উগিগিস্ত উকন মিশু আমাগ্ন ওধে কেথে আমাগ্ন তিনি ওয়েক লেইত লেইত বিতকাই পরুক্ক ত্রিশিদোক আরাওয়েক্ক ত্রিশিদ তুমি তু শবুব তু কক তে কানে আমি দুকান তে বরিয়ে রবে তে বরিয়ে উন রবে উন জমন এ বরি দই কতাব জমন দই কতাব কাতিনে তে হে ও মর মর জমানে মর জমানে তি শুভোবে এদনে কারা এহেন ইমবতে জমন শুভি শবুব না তি শুভোবি বরে তিনি ওয়ায়া আরে জমন ফায়া মেনে তু করা উমবতো ইকসেতি ফিদনে তিঙ্গি দা গি গিস্তিনিয়া লে তিন্দিয়ে ক তুমাদ্দা বরিও তে ফে তুমবতু আনহাত তে কাতি তোমাদ তেন হিও ও ধৈ কৃত বে তুনা তি দা দায়ী না তি শিশুবোবে তিনি তোনা তুন তু রাও না না তু তিন্দিয়ে তো তো উরাবে কতিয়ক তুম আরে কতিয়ক উন্দ খুদরাওয়াত কতিনেক বাবিঞ্জেল কতিয়ক গিরগির কতিয়ক আসরে ইও আসরে কারায় নসরে কে নো কব কেথিয়ে উম্বর ও আসরে বগদা সেচিত উদায় শিবিফতিত শিশুবোবি সুগুডিত দৈগি গিস্তিনে ধন তু বিডাবে দায়েব শাল্লা দা তে না গালে করো শাল্লা মি কীর্তি ওম কির উদায়েব দই তওয়া তে না হেনে হল্লা নো দিদ নে তো না ওন ও ধৈ দুকানে উ আন এন এন দ রবি গিক সে উ ইমবরে ও হাদিদ নাই তো না তো দাই ও ধৈ হি না তু না তে মগে ও ফিদ না দা সা না বিম বতি ও এম বলিব দি ওখ না মিয়াদি মাসে হাদিদ নাই হেনে ও তো না ওন তে না হল্লা হাদিদ নে না তি শাত তে কতিয়ক তোষ তোক না তো শাত আমসে গিক সা তিন্দিয়ে ক বরুক তোয় হর্রি দো দায় থা আতি হর্রি দায়া মল্লা তোয় আসে দাসে তি ও ধৈ রুবো কিলো ও নুস কিলো ও ওয়ের ও তিনিও বেন ও দোর ও তো ও মেজান তো দাম তিনি না তি দায় দা ও জেনে তি তিনি ওয়ায়া তু শারে তোক না শিবিপ্তি বৈতরে সে তোপতি শম্বি বদাই তিকতিয় বিত্তায় আমাক তিকতিয় ও ধৈ লহিত কিত্রিশিত আরে তোষ ও নো দোর উগিক সা তেরনে তিফ দই কুমেনেক ওয়ে ন দই কুমতেক বেন ওদোর নদিফ মিনান নহস মিনান দাসিত উম্বতো তোকন গতিত নি আয়া না না তু তিন্দিয়ে উম্বতো তিফ দই দায়তিত দই কুমেতিত মল্ল দিনিয়ে ক উধই এমকেন উম্বতো কিতরিশিত এমকেন দায়ব কিতে বেত উম্বতো মল্ল বরক কিতরিশে দোক দোক দায়ি না কিতে হারাম হইত তো শিকা বেতো নাতি দায় উম্বতো গুনো খৈ দিন তু না তু রাও না না তু তিন্দিয়ে রবে বুয়ের গিক সা তিন্দিও হ্যাডি বে কাতিনে কোয়ারে বে কাতিনে ইদাই খি দন্নে আ এমক হুই দি এমক খি এমক হুই দি তি ইদাই খি দি তি মল্ল হর কচেক এর কচেক দাইন ওধই তিনি উধয়ু নাই এন হেন তুনি সারি ওয়ে তুক না তিক না দাইন নি সারি ওক না ও তো না থো হদি ননে ও তক রবে গিক সি নি ও ও রা হো ইনি নো হো ইনি নন আরে নাথ শম্বি ইদাই বিন্দিয়ে তো না ও তোন তু ইনিনে তোকন মিড্ডা ইনিনে তোনাউ শেবিপচি তোন তু দায়িত ইনিনে তোন উম্বতু আরিউ আরে উন তুমেজান বাবা ডিন আনান দাই দুকানে বেফে তুমেজান দাই ওয়াজিন আউজিন আনা উম্বতু বারে ক্রাঞ্চি দোকনা হারাম হই বা তো শিক্কাবান কবে তো নাতি দা উম্বতু মুহিমিত তু রাও তিতেন তি দায়িত তি গিগসে গিগিগিস্তেনিত উম্বতে শগড় হরুয়া দেহেন সুগুণা তো ধাই দা দেলেবনা আরে আন তেকনা তো তো রিস রিস্তি আরুয়া দেহেন
তোর রেসানাত শীষ বোবনাথ দায়ী থা আতি দই দিলিব না উন্দ আরে মতায় মে ও মতাবিখে ও এহেন আন্দ উরাবি গিকসেন মতায় মসালন মতাইলেব এহেন এম্বারা তোমারে উধাই তিদালিব নো বেন ওদোর দায়ী তোমারে দই দিলিব না তোমারে তোকনা তোনে তোনে তুনেতি দাস্তেনে দায়েব নে এ দায় মিয়া হিনাত দায়ী থা আতি নাত ফেশাত উম্বতো হিনা আরে ও মিন ওকন তুন্দিওয়া তোকন মত আমি বেফির তুসিন হি সা তুনাসাস উন তরবেজা তে কাতিক তেন তুমারে দন্নি এ কাতিনেক ইমবারে দায়েব সিনহস্তিত দায় থা আতি তিনি ওয়ায়া আরে ও তক ও রাও মত মতাবিখে বেহেন এন দা কাতিনেক উন ওদোর ইহাডে তে গিদনে ও ইহাডে তে এনে বেন ওদোর ইয়ায়েক তুসনিসনা ওগা রোক তুসনিসনা ও ধাই লহিত আমাগ না হিতিত বারে আমাক বদ্দি মিয়াদি বেত্তু না তিদা উম্বতু আর্রি ওক না শাল্ল দায় থা আতিব দাতে না দায়ী না তিমির না দায়ী না তেয় না কসান হন উন আল্লাহ কসেন দায়ী না সারি ও নাকো দায়ী না দায়া না সাকা না দিয়ায়ন এনে স্থির ওক না

ধৌন তুবিডাউয়ে তেহেন মিহিনে ক সাল্লাদা এবদা তেনা হেনেন আমসে হো হাদি দানে আদে তুন উম্বা তুনা না তু তেদনে ওন উধাই হিদাব এহেনো দিওয়াতি ভিদাব গাল মিন্দায়নো ওন উধাই মিং ক দুকান দন্নে এহে আরে আন শাদ গিক সিন এহে আরে ওয়েত আরিদ গিক সিন এহে আরে আন ওয়েন দল্লি এহে এতেন তে এদলিবনে তুয়া হো এ আইওয়া উম্বারে তুমামাল এফতিক দামতিনি উম্বতিও হাদিদানেয়াত হেনিন নেসারি ওয়ে তুকনা তুনা দাইন নেসারি ওকনা আউরে দায় বাদাইন নেয়া দোকনা লাভ দায় বাদাইন নেয়া দোকনা বেতুনা তিদা এন হেনিন উম্বতিও হাদিদ নেয়াত উতক আউয়াল উন উতক দল্লিব তক এক এক রাবে দল্লিবে ক উম্বরু উন রাবে দল্লিবে গুদান হো আর রিও নান হো আর রিও তিন্দিয়ে ক উত্তোনা বরুক দিলিবে তিন্দিও দাইন দল্লিবা শাবুব না দল্লিবা তোন শিবতি দায়িত্ব কতিয়ক দায় দুলুব দল্লিবায়া উধারে এনো কো মিড্ডা কর্রিফায়া ফায়দে কর্রিফা এ তানে না তিন্দিয়ায়া এ দায়িত্ব তিন্দিয়ায়া আরে তোন তোকন দিলব হা হা এয়া গিকসা তিন্দিও উগিগিস্ত উকন মিশু আমাগ্ন ওধে কেথে আমাগ্ন তিনি ওয়েক লেইত লেইত বিতকাই বরক কে ত্রিশদোক আরাওয়েক কে ত্রিশদ তোমাগি তু ও শাবুব তু কক তে কানে আমসে দুকান তে বরিয়েক রাবে তে বরিয়েক উন রাবে উন জামান এ বারি দই কাতাব জামান দই কাতাব এ কাতিনে তে হে উ মর মর জামানে মর জামানে তিশবুব এ দনে তকারা এহেন ইমবতে জামান শুবিত শাবুব না তিশবুব বরে তিনি ওয়ায়া আরে জামান ফায়া মেনে তু কারা উমবতো ইয়কসেতি গি ফিদনে তিঙ্গি দা গি গিস্তেনিয়া লে তিন্দিয়েক তোমাদা বরিও তে ফে তুমবতো আনহাত তে কাতি তোমাদ তেন হদিও ও দই কিত রিশিত বে তুনাতি দা দাইন তিশিশ বোবে তিনি ওয়ে তোনাত তুন তুরাও না না তু তিন্দিয়েক তু তো উরাবে কতিয়েক তুম আরে কতিয়েক উন্দ খুদরাওয়াত কতিনে বাবিনজে কতিয়েক জিরজির কতিয়েক আফরেইও আফরেই কারাই নসরে কাইনো কব কিতিয়ে উমবারো আফরেই বগদা সেতি উদাইব শিবফতি শিশ বোবি শুগুডি দেগি গিস্তিনে দন তু বিডাবে দায়েব শাল্লা দা তেনা গালে করো শাল্লা মিকৃতি ওম কের উদাইব দেই তওয়া তেনা হেনে হল্লান হুয়া দিনে তোন উন ওধাই দুকানে উয়া আন ইন ইন দা রাবি গিকসে উয়া ইমবারিও হাদিদ নাই তোন তো দাই ওধাই হিনা তুন তেমাগে ও ফিদনা দা সানা বিমবতিও ইমবালিব দিও কনমিয়াদি মাসে হাদিদ নাই হেনে ও তোন উন তেন হল্লান হাদিদানে নাতি শাত তে কতিয়ক তোশ তোকন তো শাত আমসে গিক সা তিন্দিয়ে ক বরুক তোয়া হর্রি দো দায় থা আতি হর্রি দায়া মল্লা তোয়া আসে দাস এতি ওধাই রুবো কিলো ও নুস কিলো ও ওয়ের ও তিনিও বেন ও দোর ও তোয়াজ ও মেজান তো দাম তিনি নাতি দায় দা ও জেনে তি তিনি ওয়ায়া তু শারে তোকন শিবিপতি তো বৈতারে সে তোপতি শম্বি বদাই তিকতিয়ে বিত্তায় আমাক তিকতিয়েক ওধাই লেইত কে তিরেশিত আরে তোশ উন ও দোর উগিক সা তেরনে তিফ দই কুমেনেক ওয়ে ন দই কুম তেক বেন ওদর নদিফ মিনান নহস মিনান দাসিত উম্বতো তোকন গতিত নি আয়া না না তু তিন্দিয়েক উম্বতো তিফ দই দায়েতিত দই কুমেতিত মল্লা দিনিয়েক উধাই এমকেন উম্বতো কিতরিশিত এমকেন দায়েত কিতে বেত উম্বতো মল্লা বারুক কিতরিশিদোক দোক দাইনা কিতে হারাম হইতে তোশিকা বেতো নাতি দায় উম্বতো গুনো খৈদিন তুন তুরাও না না তু তিন্দিয়েক রবে বুয়ের গিক সা তিন্দিও হ্যাডি বে কাতিনেক ওয়ারে বে কাতিনেক ইদাইব খি দন্নে আ এমক হুই দি এমক খি এমক হুই দি তি ইদাইব খি দি তি মল্লা হরু কাতিয়েক এর কাতিয়েক দাইন ওধাই তিনি উধাই উনাই এহেন তুনি সারি ওয়ে তোকনা তে কন্না দাইন নে সারি ওকনা ও তোন থো হাদি ননে ও তক রবে গিক সি নি ওয়া ও রাও হো ইনি নো হো ইনি নন আরে নাত শম্বিব ইদাইব ইন্দিয়ে তোনা ওয়া তোন তু ইনিনে তোকন মিড্ডা ইনিনে তোনাও শিবিপচি তোন তু দায়িত ইনিনে তোন উম্বতু আরিউ আরে উন তুমেজান বাবা ডিন আনন্দ দুকানে বেফেন তুমেজান দায় ওয়াজিন আউজিন আনা উম্বতু বারে ক্রাঞ্চি দোকনা হারাম হই বাতো শিক্কা বানা কবে তো নাতি দা উম্বতু মুহিমিত তু রাও তিতেন তি দায় তি গিগসে গি গি গিস্তেন উম্বতে শগড় হরুয়া দেহেন সুগুন্না তো ধাই দা দেলেবনা আরে আন তেকনা তো তো রিস রিস্তি আরুয়া দেহেন
toy resanat shishbobnat daita ati deidelibna unda are mataime wa matabikhe wa ehen anda urabe giksen mataim masalan mataile behen umbara tumare udhaida tidalibnu den odor dai tumare deidelibna tumare tokna tone tone tuneti da dasene daibne e daimia hina daita ati nabat feshat umbato hina are omin okna tundiwa tokna matami befe tisin hisa tunasas un tarabeza tikatek tena tumare idanne tikatine imbare daib sinastit daita ati teni waya are otak urau matabikhe behen enda ikatine un odor yade tegidne wa yade tetene ben odor yayek tisnisna ogarok tisnisna odhai leit amagna hitit bare amag baddi miadib betunati da umbatu arriwokna shalla dai tha ki date na dai na timir na dai na teina kassan han un alla kassen dai na sari unako dai na daya na sakana di ayon ene ne stirokna